0: এটা সান মানছিকো চাহনা
1: জনি জনি এ পাপা ইকিন চুদন পাপা
0: আনি আমি সবাইকো চাহনা রেডিও সফলতা 103.4 মেগাহার্টজ।